0: গোড় দুখিয়া, কাইলে টাউকো দুখনি, কাইলে পেট দুখনি, কে দুখিয়া হো দুখিয়া, জানি এই বেলা পখালা লাগের হইরান, হইন কাজ জানি হলা, কে গর্নে কে নগর্নে, কাইলেই বিরামি ভয়ের কেই মেলো মিশে থাকি।
1: বুয়া চিড় নগর্নোস, ঝট্টই সুভাষ মেডিকো ফার্মামা গই আলম, এই বেশি সরকো সেরা চোখ দেখি, কারাকার জানে বাদ সানি, তেই যাম বরু।
0: হুঞ্ছ বুয়ারি, লো গই আলম, সারে গারো বুয়া।
1: সুভাষ মেডিকো ফার্মা বেশি শহর নগরপালিকা আট সেরা
2: ইহা অনুভবী স্বাস্থ্য কর্মী দ্বারা স্বাস্থ্য পরীক্ষণ গর্নুকা সাথে উচিত পরামর্শ দিইন্ছ সবাই খালে ঔষধিমা বিশেষ ছুটকো ব্যবস্থা ছ প্রোপাইটার সুভাষ দনাই সম্পর্ক মোবাইল নম্বর 9845664093
3: বাবু এ বাবু ঝটে উঠ তো ছিটো উঠ না আপনি বিহে বিষে জস্তো ছ বুহারিকো লাগি গহনা কিন জানু পরে না উঠ তো ছিটো
4: হো তো এ আমা বরু কা জানি ভন্নু তো
3: পহিলা মুখ ধুনে অনি এই আমরাই বেশি শহরকো ভীমসেন স্থান চোক মা ছ নি জয়লক্ষ্মী সুনচাঁদি পসল জানে সুনচাঁদি রা হীরাকা ভনে জস্তে গহনা পাইনে ঠাউ ভনেকই জয়লক্ষ্মী সুনচাঁদি পসল হো তো
2: 2045 সাল দেখি নিরন্তর তপাইকৈ সেবামা সমর্পিত জয়লক্ষ্মী সুনচাঁদি পসলমা তৈয়ারিকা সবৈ খালে গরগহনা অর্ডার অনুসার আধুনিক ডিজাইনমা সুনচাঁদি র হীরাকা গরগহনা বনাউনুকা সাথেই কম্পিউটার তৌলদ্বারা নাপজাঁচ গরি গ্যারেন্টিকা সাথ খরিদ বিক্রি গরিন্ছ।
5: জয়লক্ষ্মী সুনচাঁদি পসল বেশি শহর নগরপালিকা 8 ভীমসেনী স্থান লমজুং প্রোপাইটার বম বাহাদুর বিশ্বকর্মা র সুরজ বিশ্বকর্মা সম্পর্ক ফোন নম্বর 066-520-209 র মোবাইল নম্বর 9846-58565 রাজ্য অনুসর্ক পত্থরকা লাগি জয়লক্ষ্মী সুনচাঁদি পসল নাই সমজন হোস।
6: ও ভারে খন প্রবল শৈলী হতার লাই রা
7: হই আজু মেবানে বছে জি তারে মুই পিব মিমামি মার্বলারি প্রিমা বিরা দেশি সর মোবা গঙ্গা আর্ট গ্যালারি রি ইয়াব মই বা আছু
6: নাই ইয়াম বিরা তয়ার তড়ি বা তারে নাসর বজার লম্বি মু মেডাল কাপ ট্রফি প্রমাণ পত্র ব্যানার কো বনেল পরদি বিরা ইয়াব মইলো খারে তারে প্রে ইয়ান সে দি
7: স গঙ্গা আর্ট গ্যালারি রি তো তো বনেব রা আছু
6: তর মি মার্বল আর ফ্রি বা সাইন বোর্ড হোর্ডিং বোর্ড লাইট বোর্ড জম্মাই বানিম রো ফটো প্রিন্ট টি শার্ট প্রিন্ট স্টিকার কটিম লম রো ছাল আসি ব্যাজ দে মায়া চিনো বানিম রো
7: তৈলে ভনেকো মইলে সবাই বুঝো কাঞ্ছা গঙ্গা আর্ট মা কে পাইন্ছ ভনেরে একপটক তৈলে সবাই ভন্দিও তা নেপালী ভাষামাই।
2: বেশিসার নগরপালিকা 7 পুরানো ব্যাংক চোকমা রয়েকো গঙ্গা আর্ট গ্যালারি ফ্লেক্স প্রিন্টমা মার্বল আর্ট ফ্লেক্স প্রিন্ট সাইন বোর্ড হোর্ডিং বোর্ড লাইট বোর্ড ব্যানার ফটো প্রিন্ট স্টিকার কটিং কপ প্রিন্ট ব্যাজ প্রিন্ট টি শার্ট প্রিন্ট গরিনুকা সাথাই মায়াকো চিনো প্রমাণপত্র মেডাল র ট্রফি পনি বনাইন্ছ। সাথেই হামি কহা ললিত কলা মা অধ্যয়ন গরিকা দক্ষ ব্যক্তি বাট ভিত্তি লেখন আকর্ষক পেন্টিং হরু বনাইনুকা সাথেই বিক্রি বিতরণ গরিন্ছ।
1: পবিত্রা গঙ্গা আর্ট গ্যালারি এন্ড ফ্লেক্স প্রিন্ট বেশি শহর নগরপালিকা 7 পুরানো ব্যাংক চোক লমছুং প্রোপাইটার বিনিতা দেবকোটা র গঙ্গা হিমালী ঘিমিরে সম্পর্ক ফোন নম্বর 066-531-387 মোবাইল নম্বর 9462-46648 র 9463-01883
6: কিন আজ আনি বুড়া তোলাই ফর্কিনি করে
7: কালবারা এই ডেন্টাল কেয়ার সেন্টার মা পুরাই দাঁত আলেছেন বুড়ালে দেখাউনলাই হলা নি তোলাই ফর্কিনি করে হাসিকা
6: না তো আমরা বালে নি তালবারাইমাই রাখনু ভা কে রে দাঁত অইলি সম্ম বলি আইছন লোকাল কুকুরাকো হাড্ডি তো চপাউছন বুড়ালে।
1: তালবারাহী ডেন্টাল কেয়ার সেন্টার প্রালিমা নেপাল সরকারবাট মান্যতা প্রাপ্ত দন্ত সর্জন ডাক্টর অরুণ কুমার শাহ দ্বারা প্রদান গরিনে সেবাহরু দাঁত সফা গর্নে টলকাউনে র সামান্য শল্যক্রিয়া বচ্চা তথা বৃদ্ধ বৃদ্ধাকো দাঁতকো বিশেষ উপচার ভর্তি হুনেহরুকা লাগি দাঁত কলরকো সিসা রেজিন কম্পোজিট ভর্নে নদুখাইকন দাঁত নিকাল্নে দাঁতকো এক্সরে গর্নে নমিলেকা বাঙ্গাটিঙ্গা দাঁত সিধা গরি মিলাউনে দাঁতমা সিসা সিমেন্ট র চাঁদী ভর্ণে ফিক্স দাঁত রাখনে সাথেই দাঁত ঝিগ্নে রাখনে র বনাউনে মুখ গনাউনে দাঁতকো হর্ষ ঘিসাবাট রগত আউনে সুন্নিনে পিপ আউনে রোগকো বিশেষ উপচার গরিন্ছ।
5: ताल बराही डेंटल केयर सेंटर प्राली बेसी शहर नगर पालिका साथ भीमसेन स्थान लमजुंग प्रोपाइटर ज्ञानु केसी संपर्क मोबाइल नंबर 9841632004 र 9891209081।
8: शांति र विकास को लागि हाम्रो आवाज रेडियो चौतारी 91.4 मेगाहर्ज।